নমস্কার সকলকে, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আন্তর্জাতিক রেড ক্রস দিবস, মানবতা, সহমর্মিতা ও নিঃস্বার্থ সেবার এক অনন্য প্রতীক এই দিন। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী কিংবা যে কোনো বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর যে আদর্শ, তারই নাম রেড ক্রস। এই দিবস পালিত হয় হেনরি ডুনান্ডের জন্মদিন উপলক্ষে। তার মানবিক চিন্তা থেকেই গড়ে ওঠে বিশ্বব্যাপী সেবার এই আন্দোলন। রেড ক্রস আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। ধর্ম, জাতি, ভাষা বা দেশের বিভেদ ভুলে বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। আজকের দিনে সমগ্র মানব জাতির অঙ্গীকার সহমর্মিতা, স্বেচ্ছা সেবা ও মানব কল্যাণের চেতনা

আমাদের জীবনে রবীন্দ্রনাথের জন্মদিন প্রতিদিনই, প্রতিদিন সেই বিস্ময়কর সূর্যপ্রতিম ব্যক্তিত্বকে আমরা আবিষ্কার করি আমাদের ভাঙা গড়ায়, হাসি কান্নায়, প্রেমে প্রাণে। নতুনভাবে বিভাসিত হয় পুরাতন আধারের সিদ্ধান্তগুলি। চিরনূতনের কাছে, চিরযৌবনের কাছে বারে বারেই ঋণী হতে হয়। ক্ষণে ক্ষণে, মনে মনে তাঁর অস্তিত্বের অনুভব করি।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে। এখন শুনুন সব্যসাচী চন্দর স্বরচিত কবিতা।
1: অনুভবে রবীন্দ্রনাথ। উদাসী হাওয়ার পথের ধারেই আনন্দ গান শুনিয়েছিলে, কান্না হাসির দোদুল দোলায় জীবনটাকে ভাসিয়েছিলে, অন্ধকারের উৎস মুখে জ্বেলেছিলে আলো, তোমার গানেই ঘুচাই আজ মনের কোণের কালো। দুঃখ তিমির পার হয়ে যাই, বিশ্ব প্রাণে জাগি, জাগি জানি প্রাণের মানুষ আমার মিলন লাগি। এই যে আমার দেশের মাটি, এই যে আমার স্বদেশ, এই মাটিরই গন্ধে জাগি তোমার গভীর আবেশ। আকাশ ভরা সূর্য তারায় ভাসছে তোমার সুর, ডাকছে আমায় সেই সুরেতে, ডাকছে সুদূর।

হঠাৎ চেনা রাস্তার ভিড়ে থমকে দাঁড়ায় নীরবতা। ক্রমে স্পষ্ট হয় একটা সুর, একদল বাউল এসে ঘিরে ধরে জীবনের জল ছবি, টুকরো টুকরো হয়ে ভেঙে যায় অতীত বর্তমান।

হঠাৎ কখন মেঘ ঘনায়, চেনা পাড়া শহর, শহর পেরিয়ে আলপথ ঢেকে যায় গাঢ় ছায়ায়। দূর হতে হতে ঝাপসা হয়ে আসে এক ফালি আকাশ, নিঃসঙ্গ হাইওয়ে। আরো পরে ছেলেবেলার কথায় কথায় চঞ্চল হয়ে ওঠে সিঁড়িঘরের ছোট্ট জানালা, আর আমি আলতো পায়ে শ্যাওলাধারা বেড়া পেরিয়ে হেঁটে চলি ছায়া জড়ানো শরীর নিয়ে। গোপন স্বপনে ছাইল অপরশ আচলেরও নবনীলিমা,

মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মনু দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মনু দোলে অকারণ।

আমার মাকে কখনো কোনো কবিতা পড়তে কিংবা কবিতা নিয়ে কথা বলতে শুনিনি আমি। অথচ বাবা যখন অফিস থেকে ফিরে খবরের কাগজ পড়া শেষ করে কোনো কোনো দিন সঞ্চয়িতা খুলে পড়ে যেতেন, ওগো পবনে গগনে সাগরে আজকে কি কল্লোল দে দোল দোল, মাকে তখন দেখতাম যেন মহাশূন্যে বিভোর হয়ে তাকিয়ে আছেন, কোন জন্ম জন্মান্তর যেন ভিড় করত মায়ের চেনা চোখ দুটোতে। আমার কিন্তু সেই বয়সে কবিতার চেয়ে গল্প শুনতে ভালো লাগতো অনেক বেশি। দিদি তো বটেই, বন্ধু বান্ধবও কেউ কোনো গল্প বললে বেশ দুচোখ বড় বড় করে শুনতাম, কিন্তু কেন জানি না রবি ঠাকুরের কবিতা শুনতে শুনতে মায়ের চোখ যখন একটু একটু করে ঝাপসা হয়ে আসত আমারও খুব কান্না পেত। মন খারাপের নয়, মন কেমন করা কান্না। বুঝতে পারতাম ওই কবিতা শুনতে শুনতে আমি বড় হয়ে উঠছি, ডাঙ্গুলিতে হেরে যাবার ঘুড়ি ভোকাট্টা হবার মন খারাপগুলো দূরে সরে যাচ্ছে, আর আর আরো অনেক অনেক কিছু হারিয়ে ফেলা খুঁজে পাওয়া সব কেমন যেন একাকার হয়ে যাচ্ছে এই মন কেমন করায়। জানলাম মা বাবা সবার একটা করে গল্প আছে নিজস্ব, সব মানুষের থাকে। আমারও একটা গল্প লেখা শুরু হয়েছে, ওই কবিতায় যেন আরো অনেক মানুষের সেই সব গল্প আমার চোখে এসে ভিড় করছে। প্রহর গোনা সাঙ্গ হলে তোমার কথা যাব বলে, দিনান্তে কোন নদীর ধারে একলা সাঁকো উঠবে তুলে, পথ চাওয়াতেই আনন্দ তাই জগৎ জুড়ে উদার সুরে, ভাষাও তরুণে বিনা ধ্বনি দূরে কোথায় দূরে দূরে, তপ্ত মনে সাঁঝ ঘনালে বাসায় ফেরা পাখির ডানা, পুরবি ছায়ায় মগ্ন হয়ে বাড়ায় আজও আলোর দেনা, আকাশ বলে মনের কথা তোমার গানে মেঘের ভাষা, পথিক বন্ধু তাই তো তুমি ছড়িয়ে দিলে পথের নেশা। তোমাকে নিয়ে অনেক কথা শুনেছি, তোমার লেখা নিয়েও, বলা চলে তোমার যত লেখা পড়েছি তার থেকে অনেক বেশি হবে সেই সব কথা। প্রায় প্রতি গলির মোড়েই কেউ না কেউ অপেক্ষায় থেকেছে কিছু বলার জন্য, তোমার সম্পর্কে কিছু বলার জন্য। আমি কিন্তু তোমার অপেক্ষাতেই থেকেছি, আরো অনেক অনেক মানুষ যেভাবে বুক ভরা তৃষ্ণা নিয়ে তপ্ত হাওয়ায় হাওয়ায় ভেসে বেরিয়েছে শুধু এইটুকু আশা নিয়ে একদিন কোনো এক বিরহিণীর চোখে তুমি একে দেবেই মেঘ ছায়ারূপ কথা। সেই কবে যেন পথের শেষে তুমি দাঁড়িয়েছিলে, আমি পৃথিবীর মাটি ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে যেতে চেয়েছিলাম তোমার দিকে, তবু শুধুই পিছিয়ে পড়েছি আর বলেছি সাড়া দাও সাড়া দাও। আজ কোনো সাঁঝবেলায় বাতি নিভে গেলে অন্ধকারে ডুব দিয়ে তোমার সঙ্গে মুখোমুখি বসে অবিরাম কথা বলতে চাই, তবু চারপাশে শুধুই স্তব্ধতা, আর আমি জেগে থাকি আর ছায়া ঘনায়, আর রাত গভীর হলে তোমাকে বলি

ধলেশ্বরী নদী তীরে বাঁশি বাজছে, যেখানে অপেক্ষায় থেকে যাই আরো অনেকটা সময়, আঙিনাতে অপেক্ষায় জানি তুমিও, পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর, হঠাৎ টের পাই মনে শুধু তুমি নও, শুধু আমিও নই, অপেক্ষাতেই থেকে যায় একদল মানুষ আর বাঁশির সুর, রাত জাগা পাখির ডানায় গাঢ়তর ছায়ার মতো স্তব্ধতায় কেটে যায়। আমি যক্ষপুরীর সীমানা পেরিয়ে এসেছি কত কাল হল, নন্দিনীও ভুলে গেছে কি তার পাগলের গান, তবু কেন মনে এতটা কাল শুধুই শুনেছি প্রহর ঘণ্টার ধ্বনি, কেউ ভালোবেসে তবে আমাকে ঘুম ভাঙানিয়া গান শুনিয়েছি কি এতটা কাল, তবু বেজে যায় বাঁশি বেদনার মতো বেজে যায়, হাসি তার রেখে যায় বসন্তের বাতাসটুকু ফুরিয়ে যায়, ঘরটুকু সাজিয়ে নিয়ে আসা যাওয়ার পথের ধারে যে মানুষ অপেক্ষায় থেকে যায় দিনান্ত বেলায়, নীলকণ্ঠ পাখির পালক কুড়িয়ে নিয়ে সে মনে করতে চায় নন্দিনীর কথা তার পাগলের গান, মুঠো ভরে ভরে কুড়িয়ে নেয় পৃথিবীর নীরবতা, মাটি ছুঁয়ে লিখে যায় শেষে।

আজকে জীবনের এই মাঝবেলায় এখন আমি ফ্ল্যাট বাড়ির জটিল ধাঁধার সামনে দাঁড়িয়ে বৃষ্টি জলে ঝাপসা চোখের জল মিলিয়ে নিচ্ছি। ভেজা গলায় কখন যেন বলতে শুরু করেছি,